প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটি পলর নির্ভরযোগ্য বাতর সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী ডট জিওভি ডট ইনত। নতুন ভারত, ন রূপত আকাশবাণী।

0: প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ শিশুৰ পৰা জ্যেষ্ঠ নাগৰিক সকলোৰে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।
3: এয়া প্রভাতী তরঙ্গ।

জানা রাজভবন, ভয় থাকে মনে মনে খিরিক পুরিলে জাগে, ভয় থাকে মনে মনে খিরিক।

0: দেহা জলে মুগারে খাস ঘেসা সোণর পার, জিল মিলাই খুঁজে খুঁজে রোদ পড়ি তার, রূপ দেখি বতাসাতি বাউলি হই আহি, অসমীকে জোকাই ঘনে কাচলি খন্তানি।
1: সুন্দর, আপনি তেতিয়া লগ পাইছিলে রুদ্র বৰুৱা? হয় হয়। তারপরে আপনার স্কুলিয়া জীবনের কথা কৈছিলে, তারপর কি করলে স্কুলের পিছত আপনি কলেজত নাম লগালে, এইখিনি কো?
0: স্কুলের পিছত মানে লেডিগিন কলেজত নাম লগালো, লেডিগিন কলেজের পিছত তারপর মানে সেন্ট মেরিজ স্কুল কলেজ এখন আছে, তাতে লগর দেউতা তাতে নাম লগাই দিলেন, তাতে তাতে তালৈকে যা, তাতে পড়িলো। তারপর পাস পড়ি থাকতেই মোৰ আকৌ পিউ পড়ি থাকতেই বিয়ার সম্বন্ধ আহিলে। মই মানে পিউ দি উঠিয়েই মোৰ মানে বিয়া হল গুৱাহাটীৰে, মানে হেৰি ইয়াতে ইয়াতে, গতিকে ইয়াতে বিয়াখন ইয়াতে হল আৰু মানে পিউ ৰিজাল্ট দিয়াই নে মোৰ
1: গুৱাহাটীলৈ গুচি আহিলে নহয় জানো,
0: ইয়াতে বেয়াও লাগিলে, ইমান কম বয়সতে দাদা দিলে উপায়তো নাই, বিয়া হৈ গল, তাৰপিছত মই ইয়াতে আছো।
1: সেই সময়ত সৰুতে বিয়া হৈছিলে নহয় জানো বাইদেউ? হয়। এতিয়া আপুনি ইয়াতে গুৱাহাটীত আহিলে, আপুনি শ্বিলঙৰ পৰা গুৱাহাটীত বিয়া হৈ আহিলে, তাৰপিছত আপুনি সংগীত যাত্রা কেনেকে আরম্ভ করলে, এইখানে কোকসুন কেনেকা ধরনের সংগীত? আমি জানো আপনি লোকসঙ্গীতও গায়, আর আপনি আমার আকাশবাণী গুৱাহাটীর স্বীকৃতিপ্রাপ্ত শিল্পী, এই বিষয়ে আমি কথা পাতি আছো আজি। এই বিষয়ে কোকসুন এইবার আপনি কেনেকে গুৱাহাটীত আহি সংগীত যাত্রা আরম্ভ করলে?
0: মই গুৱাহাটীত আহি তো মানে কাকো চিনি নাপাও, ইয়াতে মানে পাহাড়ত থাকো, কারোর লগত মোরও চিনাকি নাই। তারপর মানে আমি কেইজনী মানে কেইগৰাকীমান বাইদেউৰ লগত মানে চিনাকি হলো, আমাৰ আইৰ লগত চিনাকি, কাৰণ আমি সাই বাবা সত্য সাই বাবাৰ ভজন গাওঁ, আমাৰ মন্দিৰত ভজন হয়। জ্যোৎস্না হাতে বৰুৱাৰ নাম ক'ব লাগিব, বাইদেউ আজি নাই, তেখেত কৈছে মোক আমাৰ ভজন শুনি, ঐ ছোৱালী আমাৰ যাবিচোন দীপক সংঘত, আমাৰ কোৰাছ গাবলৈ মহিলা লাগে নহয়, যাবি। এই বাইদেউৰ কাৰণে দীপক সংঘত গ'লোঁ, দীপক সংঘত এই কোৰাছ গাই দীপক সংঘত পৰিচিত হৈ মই সমাজখন জানিলোঁ। তাৰপিছত অলপ বাইদেউৰ পৰাই মই এই অমলা কটকী বাইদেউক লগ পালোঁ। এই বিয়া নামটো মই নাজানো, আমাৰ গোৱালপাৰাত মই ইমান শিকা নাই, সৰুৰ পৰা মই ইয়াতে আছোঁ, একো নাজানো নিজৰ জেগাৰ কথা। তাৰপিছত ইয়াতে বাইদেউৰ অমলা বাইদেউৰ যিটো মানে বিয়া নাম বাইদেউৰ পৰা জানিলোঁ, আকৌ গোসানী নাম এগৰাকী বাইদেউ আছিলে ৰত্না বৰদলৈ, তেখেতো এতিয়া নাই, তেওঁৰ পৰা অলপমান সেই নামৰ

0: দুর্গা নাম গালে, বিয়া নাম গালে। আমি আরো একটা কথা জানো আপনার বিষয়ে, আপনি রবীন্দ্র সঙ্গীতও চর্চা করে, রবীন্দ্র সঙ্গীতের প্রতি আপনার কেনেকে মানে
1: রাগ আছে?

0: তোর লড়াটো কেতিয়া বহুত সুস্থ দেখা গৈছে।
1: হয়, সঠিক চিকিৎসায় সকলো সলনি করে দিলে।
0: পিছে এনে যত্ন কত পালি?
1: গুৱাহাটী ভেটাপাড়ার হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত।
0: ও, তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নেকি?
1: নহয়ও, শিশুর স্বাস্থ্য শিবিৰ, পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকলো বয়সের লোকের বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
0: ও, সঁচাকৈ বৰ ভাল কথা,
1: কারণ সকলোৰে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন।
2: হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।
3: এতিয়া আগবঢ়াবলৈ লোৱা হৈছে হীৰামণি ডেকাৰ কণ্ঠৰ লোকগীত। শিল্পীৰ সৈতে বিভিন্ন বাদ্যত সংগত কৰিছে দতৰা বিমল চন্দ্ৰ দাস, ডগৰ অবনী বৈশ্য, বাঁহীত নিকুঞ্জ পাঠক আৰু পাৰ্কাশ্যনত নিকুঞ্জ মেধিয়ে।

লাকে আকাশপানি গুয়াহাটি মহাবাহু বীরতার যুগ থাকে থানা বাং নিলি বন্তিটি মুপি আরিঙ্গি লগাতম কাছারি আফান খাম খেদুমসি আফ্রান কাজে পি পিয়লি ফুকন লাপেন জিওরাম দুলিয়া বড়ুয়া আফান ডেট পেন কেদেং পন লাপেন আলং লিটুম আকাই আলামু এনসিআরটি কারিকুলাম আলং কাপার লুপঞ্জি আফান আসাম এসেম্বলি স্পিকার পেন স্টেট গভর্নমেন্ট আফান হুকুম পিলু মাতুমি আসাম এসেম্বলি আলং সোনারি কনস্টিটুয়েন্সি পেন এমএলএ ধর্মেশ্বর কুমার লাসোয়া পুঠাকার জুপন আলামথি আলং থাকদুনসি আসাম এসেম্বলি স্পিকার রঞ্জিত কুমার দাস লাসো আলামথে কেনাং সরাকেং কামকিদিং পন আফান স্টেট গভর্নমেন্ট আফান হুকুম বিপনলো আসাম আরনাংকাং ফারুকিথম রাই সি আনম্বর পেন সরকার আফান আনিং কাপিরুং পনসি ফারুক্রিনের কেবরা ফকেবরা ট্রক্সি আনিং কান কাচেসং আফান ডেট পেন ইন্ডিপেন্ডেন্ট আফারমান আফ্রাংসি কাচেসং পুডেং পনসি পুবৈ ফিট সেটা লাসো কাচেসং নিংকান ইংকয়রা ট্রক্সি আফ্রাং আসাম আলং আরেং কেল কাচারিয়া পুঠা কাচেসং বাংচেং তাংলো লাসো কাচেসং আদায় পেন ফারুক্রিনের কেবরা থংকেপ আনিংকান চিটি নিভাই কয়রা ফ্লি আর্নি আসাম আনক বিপু পিয়লি ফুকন লাপেন জিওরাম ধুলিয়া বড়ুয়া আফান প্রাণ কারমুদ আসনসন কার্সিক্রং আকেং কামদেং পনলো এমএলএ পেন কাপিনপুর পানালাম থিয়া ফান চেদনদনসি পার্লিয়ামেন্টারি এফেয়ার আহিন আরপুকিদ মিনিষ্টার পীযুষ হাজরিকা বাংহিনী নক বিপু আটুমা ফান চিকিমু লাপেন আলাম থিয়া ফান কাইকে তা খাপারিং পনবেরজি আফান আসাম সরকার ইউনিয়ন সরকার পেন চেলাং পেট সি সাইক্লেম পনবম্পু পুসি চেচাক পনলো কেবাংজি জাখং নিফাই কেপ আর্নি এসেম্বলি আহেম আলং কাপেকলাং পঞ্জি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আ সরকার আদুন্থু কাছারি আপ্রাংসি কেচকলিম আবাজেত সি রাত আতুম আনিং কামাথা লাপেন আনিং কেহাং পাপলিং পনপু পুসি দিহিন আর পুকিদ মিনিষ্টার জয়ন্ত মল্ল বড়ুয়া পাচিনি পনলো লাপু স্টেট আলং কাংরি কাংখ্রাং আহরমু কেপন কেবান কেখাং পঞ্জি আফান হেমরিট মিনিস্ট্রি পেন কার্সি ক্রুং কেং কামকিদেং পন আলাম থে পাচিনি পনলো পুসি চিফ মিনিষ্টার পাতুমি এসেম্বলি আহেম আলং কেজকওয়ান ড্রাক আসাম আপুথাক কাচিংবাই আলং পাচিনিলো কংগ্রেস এমএলএ জাকির হুসেন সিকদার পেন স্টেট আলং কাংরি কাহরমু কেপন কেবান আপুথাক আংথেক জকজা কার্যুপন আলং থাকদুনসি লাসু আলাম পাচিনিলো রায়কম আসং আতুম কেজকওয়ান কাংরি কাংক্রাং আসাম কে কিমপন আফান বর ইপন বমলো রায়কম আসং আতুম কিরি কাতারলিপ আসাই তা পেসু পন্ডাকলো সেটা কিপিপন আসাই কেখাংপন আহিন মিয়ানমার মিজোরাম মণিপুর হৈহুই আংকাং আলং কে চুনপন পেডাকলো লাসো আহিন ইউনিয়ন সরকার নাগাচে জগদুনকে আকেনাং সৎপুসি চিফ মিনিষ্টার ডক্টর শর্মা পাচিনিল প্রাণময় আহিন আর পুকেদ মিনিষ্টার অশোক সিংঘল পাতুমি ক্যান্সার রাখিছ আতুম কেসু কেচেলাং আফান স্টেট গভর্নমেন্ট ইসিয়া কেং কামডেং লোপু পাচিনি পনসি প্রাণময় হামফাং পেন প্রাবজিন পেন লাসো আকেসু আলং আকেরাব আফান আকিমি প্রোটন থেরাপি মেশিন নাম পনপুটা আলাংলি পাচিনি থুলো সরাইঘাট আদলং কেবান আবাং কাছেলাম পঞ্জি আফান জাখং নিফাই ক্রে কেথম পেন চিটি নিফাই ক্রে ফো আন কাছেলেং আতুম আফান ইংকির চেক জিপুসি কামরূপ মংসপি হাওয়ার কমিশনার স্বপ্নীল পল পাচিনিলো হেংরাবাড়ি হাওয়ার কমিশনার আসাই হেম আলং কাপিডো পন বীরতা পাংডা কামে আলং লাসো আলাম থে পচেতাক পনলো

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিগে জাখংনিফাই নেরকেপ থেলাং আনি কার্বেংডে আলং নেলি বন্তিটি মুপি কাদুকাবিয়া ফান্তা কার্দংপাজিরসি কার্বেংডেং পথ ডাং পন্থুল কার্বিংডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা তবরা ফো কিলো হার্স পেন ফারু টক্সেলাইন করা সির কেপ লাপেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হেঁটল আদন্ত আংডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলামথি আর জেক সেনাং পিনিয়া সারলামথি আহেমফু কাবিয়া ফিসি আন কিমি কেচু আহেমফু কাবিয়া হুদ আনিং আরং কাচি পি পফানসি কেপু দাম লামথে কেমান নিংকা নি সিয়াংবং কেকলাংচেং আশোক আসাং কেতুন আনাফানসি আনকিমি পুলো আনকিমি কিচু আহুৎকে মুনি রাতুম আনিং আরং জিপি মানি আহেম আহেমফু আবাং কাবিয়াফি জংসি কিচু কেজুন আনিং কারং জিপি লুটে কিপুদাম আলামথে ফানসি কিপুদাম পিনিয়া সারলামথে লাপান হেনল লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে থেলাঙারনি আপচি লুনাংদেং আলংপে নাংলিতুম আংদেং চারিবাং নিংকেহাং আসনসন আলুঞ্জির আর্জিক লংপ পিনি আংদেং চারিবাং নিংকেহাং আলুঞ্জির আলংপেনা প্রাংসি আলুঞ্জির আর্জিক সেনাং কিলুঞ্জি মঙ্গল সিং ক্রু ততাংটি মঙ্গল সিং ক্রু কিলুন আলুঞ্জির আর্জিক সেনাং আলুনালাম থে নাংসিং আকাঙ্ক্ষণ

লাপানপর আং ডেংচারি বাংলিঙ্গি হাঙা লঞ্জিরা লংপেন লঞ্জিরার লং তাংল কিলোনা বাংলাকে মঙ্গল সিং ক্রু লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেঙ্গে বাং মিডিয়াম ওয়েপেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা তবরা ফ কিলো হার্সপেন ফারু টক্সিরেন করা সিরকেপ লাপেন মেগা হার্সপেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ডল

0: joy in huar lo e hambia long ta cancer ke so long the duma ke mong ami hi duma ke mong me atuma phan kar ut pen ajoy ne e ok e pran heno idakji lasi hi thi kulat motor career lo lapen monit kachinglum along duma mong me det nai ji oso ka chopathe asar pi maratuma phan duma পাচুছে দেত নাইজি লাপেন মং মে দেত নাইজি কেমেসেন আজির পজির পিয়া তুমা ফান দুমা তিরবা বেদেসি আকেমে আর্তা কাবে দেত আও সোমার তুমা ফান দুমা পাচু লাপেন পামং লংলে দেত নাইজি নেইচি বি একথা ইলিলে দুমা আফান কেচো কালি বন্তা দুমা সি এফান এ কেচো ইলিলে বিড়ি সিগারেট আফান কাংসিপ কালি বিড়ি সিগারেট সি এফান এ কাংসিপ দুমা আচুম আফানলে ইলি মে কাপেচো কালি বন্তা দুমা সি এফান মে এ কাপেচো
1: লাকে আকাশমানী গুয়াহাটি মহাবাহু পিনি কে থালাঙানী আপৎসি লুনাং ডেং আলং আং ডেং চারি বাং ডিং কে হাং আলুঞ্জির আলং পেন আসনসন আলুঞ্জির আর্যেকসেনাং পিনি আং ডেং চারি বাং ডিং কে হাং আলুঞ্জির আং ডেং আলং পেন পথা দা দুন্থু আলুঞ্জির আর্যেকসেনাং কিলুঞ্জি ধন সিং তেরন আলুনালাম থি কাংহন ও সামি ততাংটি ধন সিং তেরন কিলুন আলুঞ্জির আর্যেকসেনাং আলুনালাম থি কাংহন ও সামি

আংডেং চারি বাংডিংকে হাঙা লঞ্জির আলং পেন ধনসিং তেরন কাংহন উসামি পালঞ্জির আর্জুলং তাংলো লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিংডেংকে বাং মিডিয়াম বিপেন মিটার ফারুক লিরা ক্রে ইসিরা তকবরা ফ কিলো হার্স পেন ফারুক টক্সিলেন করা সির কেবলা পেন মেগা হার্স পেনলে ফারু ইসিরা ইসিরা তকবরা ট্রক হানলো পুথত আদুন্ধু আংডেং চারি বাংডিংকে হাঙা লঞ্জির আলং পেন লুঞ্জির আর্জিক সিনাঙ্কি লুঞ্জি পখিলা লেথেপি আদুনালাম থি চেতংনাং উভি আহিথি আলং ততাংটি পখিলা লেখিপি গেলুনা লুঞ্জির আর্জিক সিনাং

0: আশী হাজাৰ আমি উৎপাদন লাভ
1: পাব পাৰোঁ,
0: দুগুণতকৈ হ'ব বিচাৰিব পাৰোঁ। তেনেকৈ আমাৰ মুঠ লাভ আমি 20,000ৰ পৰা 35,000মান পাব পাৰোঁ হেক্টৰ মাটিৰ পৰা, তেনেকৈ আমি লাভান্বিত হ'ব পাৰোঁ। কিন্তু আমাৰ কিছুমান সমস্যাৰ কাৰণে আমাৰ এতিয়াও আমাৰ ভাৰতবৰ্ষত ইয়াৰে উৎপাদনটো কমি আছে, আৰু উৎপাদন কমি থকাৰ কাৰণে আমি বেলেগ দেশৰ পৰা আমাৰ আমদানি কৰি আনিব লগা হয়, প্ৰায় আমাৰ কানাডা, ম্যানমাৰ, তাৰপিছত আফ্ৰিকান কিছুমান
1: কোন কোন মাহজাতীয় শস্যবিলাক আহে,
0: বেছিকৈ মাটিমাহ, মগুমাহ, ৰহৰ এইবোৰ আমাৰ আমদানি কৰি আনিব লগা হয়। যদি আমাৰ কৃষকসকলে আমাৰ ভাৰতবৰ্ষত যদি আমি ভালকৈ উৎপাদনটো কৰিব পাৰোঁ, তেতিয়াহ'লে আমাৰ ভাৰতবৰ্ষৰ যিখিনি আমাৰ আমদানি কৰাত ব্যয় হয় সেইখিনি আমাৰ খৰচটো কমি যাব, আৰু তেনেস্থলত আমাৰ পুষ্টি নিউট্ৰিশ্যনেল ছিকিউৰিটিটো আমাৰ থাকিব, লগতে আমাৰ কৃষি অৰ্থনীতিটো আমাৰ হেৰি শক্তিশালী হ'ব।
1: মানে কৃষি স্বাৱলম্বিতাৰ এটা দিশ মানে এতিয়াও ক'ৰবাত খালী হৈ আছে, আমি যদি মাহজাতীয় শস্যৰ দিশৰ পৰা চাওঁ। এতিয়া আপুনি কৈছে যে আমি আমদানি কৰিবলগীয়া হয়, অৰ্থাৎ আমাৰ মাহজাতীয় শস্যৰ উৎপাদন বৃদ্ধি হোৱা নাই কোনোবা কোনোবা ক্ষেত্ৰত, গতিকে তাৰ কাৰণবিলাক অকণমান ক'ব নেকি?
2: হয়, তাৰ কাৰণ মানে কি হয়, আমাৰ মানে বিশেষকৈ কৃষকসকলে কি কৰে, যিখিনি ধৰক তেখেতসকলৰ উৰ্বৰা মাটি থাকে সেইখিনি ধানৰ কাৰণে ৰাখি থৈ দিয়ে, আৰু যিখিনি অনুৰ্বৰ মাটি থাকে সেইখিনিতহে মাহজাতীয় শস্য কৰে, এইটো মানে প্ৰধান কাৰণ।
1: মানে মানে ধানৰ খেতিক আগস্থান দিয়ে,
2: সেইটো প্ৰধান কাৰণ। তাৰপিছত দ্বিতীয়তে হৈছে যিহেতু এইটো গ্ৰীষ্মকালীন হয়, বন বাটৰ সমস্যা খুব হয় এই খেতিটোত। তাৰপিছত আপোনাৰ উপযুক্ত শস্য পৰিচৰ্যাটো তেওঁলোকে নকৰে, ধৰক লগাই থৈ দিলে তেনেকৈ হৈ থাকে। তাৰ উপৰি কি হয়, জলসিঞ্চনৰ অভাৱ। আমাৰ অসমত এতিয়াও জলসিঞ্চনটো ভাৰতৰ অন্য ঠাইৰ নিচিনাই এতিয়াও মানে উন্নত হোৱা নাই, যাৰ কাৰণে আমি মাহজাতীয় শস্য কৰিবলৈ অকণমান প্ৰব্লেম এতিয়াও ফেচ কৰি আছোঁ। গতিকে এইবোৰ প্ৰব্লেমটো আছে, কিন্তু ধৰক আমাৰ লগতে তাৰ সমাধানো আছে। যদিহে আমি বিজ্ঞানসন্মতভাৱে কৰিবলৈ যাওঁ, তেতিয়া কিন্তু আমি আজিৰ যিটো আমাৰ এতিয়াও অভাৱ এটা হৈ আছে, সেই অভাৱটো আমি সন্মুখীন নহ'ম।
1: এতিয়া এই মাহজাতীয় শস্যৰ এতিয়া বৰ্ষাকালীন যিখিনি মাহজাতীয় শস্য সেইখিনি বিভিন্ন প্ৰত্যাহ্বান আছেই, হয়নে? কেতিয়াবা হয়তো জোখতকৈ বেছি বৰষুণ হ'ব পাৰে, কেতিয়াবা হয়তো বৰষুণ নহ'বও পাৰে। আমি যোৱা কিছু বছৰত দেখিছোঁ সময়ত বৰষুণ হোৱা নাই আৰু বনবাদ বেছিকৈ বাঢ়ে। সেই সমস্যাবিলাকো আমি ধাপে ধাপে আলোচনা কৰি যাম। গতিকে আমি একেবাৰে আৰম্ভণিৰ পৰা পাতিব খুজিছোঁ যে মাহজাতীয় শস্যৰ কাৰণে বৰ্ষাকালীন, বিশেষকৈ বৰ্ষাকালীন মাহজাতীয় শস্যবিলাকৰ কাৰণে কেনেকৈ প্ৰস্তুতি আৰম্ভ কৰিব, একেবাৰে ভূমি প্ৰস্তুতিৰ পৰা যদি পাতোঁ।
0: হয়, বৰ্ষাকালীন মাটিমাহ, মগুমাহ আমি অসমত আমি প্ৰায় মাটিমাহ মগুমাহে কৰা হয়, আৰু এই মাহজাতীয় শস্য বেছিকৈ পানী জমা হৈ থাকিলে বেছি দিনলৈ সহ্য কৰিব নোৱাৰে, সেইকাৰণে আমি মাটি যেতিয়া বাছনি কৰোঁ তেতিয়া ওখ, ৰ'দ ঘাই, বালিচহীয়া মাটি বাছনি কৰিব লাগে, আৰু পানী যাতে ওলাই যায় তেনেকুৱা আমি সুব্যৱস্থা এটা কৰি ল'ব লাগে। হয়, সেনেকৈ ব্যৱস্থা আমি কৰি লওঁ। কৰি লোৱাৰ পাছত আমি প্ৰায় এমাহমান মাটি গুটি বীজ সিঁচাৰ আমি এমাহমান আগৰ পৰাই মাটি প্ৰস্তুত কৰিব লাগে, আৰু আমি যিমান পাৰোঁ পচন সাৰ বা গোবৰ সাৰ ব্যৱহাৰ কৰিলে ভাল। আৰু তেনেকৈ আমি মাটি প্ৰস্তুত কৰাৰ সময়তে আমি যদি 5 বা 6 কুইণ্টেল গোবৰ সাৰ বা পচন সাৰ ব্যৱহাৰ কৰি ল'ব পাৰোঁ, তেতিয়া আমাৰ উৎপাদনত সহায় হয়। লগতে আমি মাটি প্ৰস্তুতিৰ ক্ষেত্ৰত 2 বা 3 বাৰ হাল বাই ভালকৈ মৈয়াই মিহি কৰি ল'ব লাগে মাটিডৰা, আৰু শেষৰবাৰ হাল বাওঁতে আমি যদি আমি জীৱাণু সাৰ ব্যৱহাৰ নকৰোঁ তেতিয়াহ'লে আমি 4 কেজি প্ৰতি বিঘাত 4 কেজি ইউৰিয়া, 30 কেজি একক ছুপাৰ ফচফেট আৰু 3.5 কেজি আমি মিউৰেট অফ পটাছ ব্যৱহাৰ কৰিব লাগে। আৰু আমি যদি জীৱাণু সাৰ ব্যৱহাৰ কৰোঁ, জীৱাণু সাৰ ব্যৱহাৰ কৰিলে হয় কি, আমাৰ বাকী আমাৰ যিবোৰ আমাৰ ৰাসায়নিক সাৰ তাৰ আমি ব্যৱহাৰটো আমি কমাব পাৰোঁ, আৰু কিছু পৰিমাণে আমি যিবোৰ আমাৰ পুষ্টি লাগে শস্যত সেইখিনিও আমি যোগান ধৰিব পাৰোঁ। আৰু তেনেকৈ আমি যদি জীৱাণু সাৰ যেনে ৰাইজোবিয়াম আমি যদি ব্যৱহাৰ কৰোঁ তেতিয়া বিঘাই প্ৰতি আমি 3 কেজি ইউৰিয়া, 30 কেজি একক ছুপাৰ ফচফেট আৰু 3.5 কেজি আমি মিউৰেট অফ পটাছ ব্যৱহাৰ কৰিব লাগে। ইয়াৰ যদি জীৱাণু সাৰ ব্যৱহাৰ কৰোঁ আমি 1 কেজি আমি ইউৰিয়া কমাই দিলে হয়। আৰু তেনেকৈ চাব গ'লে এতিয়া আমি যদি ৰাইজোবিয়াম ব্যৱহাৰ কৰোঁ, ৰাইজোবিয়াম ব্যৱহাৰ কৰি আমি বীজ সিঁচাৰ আগতে আমি বীজৰ লগত আমি মিহলি কৰি ল'ব লাগিব। এতিয়া তাৰে আজিকালি জুলিয়াকে আমি রাইজোবিয়াম পোৱা যায়, বায়ো ফার্টিলাইজার যেটো আমি জীবাণু সার বলে কোম, সেইটো যিকোনো আমার বায়ো ফার্টিলাইজার দোকান বা আমার কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি বিজ্ঞান কেন্দ্র যোগাযোগ করলেও পোৱা যাব। আমি প্রথমতে বীজখিনি লওয়ার আগতে আমি প্রতি কেজি বীজের কারণে 10 ml আমি জীবাণু সার লম, রাইজোবিয়াম লম, আর 100 ml আমি চাফা পানিত মিহলাই আমি ভালকে বীজখিনিত মিহলাই লম, যাতে মানে প্রত্যেকটো বীজত ভালকে একটা প্রলেপ পড়ে। আর ভালকে মিহলাই লওয়ার পিছন আমি ভাল চাফা কাপড় বা বস্তাত আমি ধুনিয়াকে শুকাই লম চাহ জায়গা, তারপর আমি সোনকালে এখানে বীজখিনি সিঁচার ব্যবস্থা করব লাগে।
1: আর যেখানে জাতের কথা উল্লেখ করেছে সেখানে হয়তো আপনাদের কব মানে
2: হয় হয়।
1: আর তারপর আমি আহ এতিয়া ধরক বেমার আজার বা পোক পতঙ্গের সমস্যালে।
2: হয়, বেমার আজার বলে কলে মাহজাতীয় শস্যত বিশেষকে পাত দাগ পড়া বেমার এটা হয়। আর ইয়ার লক্ষণটা হয়েছে কি হয়, আমার সৰু সৰু ঘূৰণীয়া কিছুমান মুগা রঙের দাগ পড়বলে ধরে পাতত আরম্ভণিতে, তারপর কি হয় লাহে লাহে সেই ঘূৰণীয়া দাগর চারিওফালে হালধিয়া আবরণ এটা সৃষ্টি হয়, আর লাহে লাহে গৈ পেলায় সেই ফুটবিলাক লগ লাগি পেলায় দাগবিলাক লগ লাগি পেলায় পাতবিলাক মুগার পড়ি পেলায় পাতবিলা শুকাই যাওয়ার নিচিনা হয়, সেইটো পাতত দাগ পড়া বেমার বলে কয়। এটা এটা এইটো এটা ভেকুরের কারণে হয়। আর এই বেমারবিধ মানে প্রতিকার করবলে হলে আমার যেটু কার্বেন্ডিজিম আছে, কার্বেন্ডিজিমর 2 গ্রাম 1 লিটার পানি মিহলি করে পেলায় যেতিয়া আমার গছটো ঠন ধরি উঠে তেতিয়া স্প্রে করিব লাগে, আর এবার স্প্রে করার 10 বা 15 দিন পিছত আর দ্বিতীয় স্প্রেটো করিব লাগে, এনেকে 2-3টা স্প্রে এডারা খেতিত স্প্রেটো করে থাকিব লাগে। তারপরে আর এটা আছে ইয়ার অতি মানে সংক্রামক বেমার হয়, সেইটো হল মোজেক ভাইরাস বলে কয়, যেটো আমার বগা মাখির কারণে হয়। ইয়ার লক্ষণটো হয়েছে পাতবিলাক হালধিয়া পড়ি যায় প্রথমতে, তারপর গোটেই গছডালে লাহে লাহে পাতরপরা গৈ পেলায় গোটেই গছডাল হালধিয়া হবলৈ ধরে, আর লগতে কি হয় হালধিয়া হয়ে যাওয়ার কারণে পাতর সাল সংশ্লেষণটো কমি যায়, গছডালের শ্রীবৃদ্ধি কমি যায়, যার কারণে উৎপাদনত খুব ক্ষতি হয়। আর এই ভাইরাসটো নিয়ন্ত্রণ করবলে যেহেতু এতিয়াও কোনো ঔষধ উদ্ভাবন হওয়া নাই, গতি সেই মাখিটো যেটে আমার ভাইরাসটো বহন করে সেই মাখিটো কন্ট্রোল করবলে হলে আমার যাক পোক মারা দরব আছে, যে ধর ইমিডা ক্লোরপিডটো ব্যবহার করব পারে, এই জুলিয়া হয় সেই 1 ml 1 লিটার পানি মিক্স করে পেলে মিহলি করব পারে। আর যদিহে ভাবে যে নহয় মই রাসায়নিকভাবে কন্ট্রোল নকরো, তেতিয়াহলে তেখেতসকলে এখন ইয়েলো স্টিকি কার্ড বলে এখন হালধিয়া রঙের কার্ড এখন কিনবলে পায়, সেইখন যিখিনি খেতি করে সেই খেতিডরার মাজত লগাই থলে যেটো পোক থাকে মানে বগা মাখিটো থাকে সেইটো হালধিয়া রঙের কারণে বিরাট আকর্ষিত হয়, তেতিয়া সেই মাখিটো আহি পাই পেলায় সেই কার্ডখনত লাগি ধরে। আর কি হয় খেতিডরা করতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখব লাগে, মানে বনবাদ হয়ে থাকে যেহেতু গ্রীষ্মকালীন সময়ত বনবাদব নিয়ন্ত্রণ করে থাকিব লাগে। আর এনেকা যদি ভাইরাসের আক্রমণ থাকা গছ এডাল বা দুডাল দেখবলে পোৱা যায় ততালিকে উঠাই আনি পেলাই দূরত পেলায় সেইখিনি জ্বলাই পেলাব লাগে।
1: ধান খেতি যাতে ধান খেতির কারণেও মাটিখিনি ভাল হয়ে উঠে, গতিকে তেনে ক্ষেত্রত হয়তো ঠিক চৈত মাহত যেটা প্রথম বরষুণ আহে সেইখিনি সময়তে হয়তো মাহজাতীয় শস্যখিনি রোয়াটো ভাল সময় বলে কব আপনি নাকি?
2: হয়, যেতিয়া ধরো আমার সরিয়হখিনি উঠুয়া হয় ধরক আপনার মার্চ চৈত মাহর আর লাস্টর ফালে আর
1: মরাপাত
2: হেৰি উঠুয়া হয়, তেতিয়া মানে আমার আরম্ভণিতে এই মগুমাটো মগুমাবাই হোক বা মাটিমাহে হোক ছটিয়াই দিব পারে। আর যেতিয়ালৈকে আমার ধানের এটা কঠিয়া পাৰিবলৈ হব নহয় তার আগে আগে আমি মগুমা বা মাটিমাখিনি আমি উঠাব পাৰো, চপাই আনিব পাৰো। হয়, যেহেতু এতিয়া শালি ধানের বতর হয়েছে কঠিয়া পাৰাৰ সময় হয়েছে, গতি এই কঠিয়া পাৰাৰ সময়খিনিৰ আগতে যদিহে কঠিয়া পাৰা মাটিখিনিতে আমি মাটিমাহ বা মগুমাহ ছটিয়াই থৈ দিওঁ তেতিয়াহলে কি হয় আপোনাৰ এই কঠিয়াতলিখনত যিখিনি আমাৰ মাটিৰ উর্বরতার দরকার হয় ন, সেই মগুমাহ বা মাটিমাহৰ খেতিৰ জৰিয়তে সেইটো তাৰ বৃদ্ধি হয়। আৰু দ্বিতীয়তে কি হয় যিহেতু কঠীয়াতলীত বনবাদ যদি বেছিকৈ হয় তেতিয়া কঠীয়াতলী অকণমান দুৰ্বল কঠীয়াবোৰ অকণমান দুৰ্বল হোৱা দেখা যায় গতিকে আমি মগুমাহ বা মাটিমাহৰ খেতি কৰিও আমি কি কৰিব পাৰোঁ সেই বনবাদৰ উপদ্ৰৱটো কম পৰিমাণৰ কৰিব পাৰোঁ গতিকে মই খেতিয়কসকলক এটাই আহ্বান কৰোঁ যিসকলে ধৰক কঠীয়াতলী এতিয়া লগাই আছে অহা বছৰ যাতে মানে কঠীয়া পৰাৰ আগতে যাতে মাটিমাহ বা মগুমাহ তেখেতসকলে নিজৰ ঘৰত হোৱাকৈ হ'লেও যাতে অকণমান হ'লেও খেতি কৰে।

0: এখন ঘরেই হোক বা পল্টন বাজারের আমার ডাঙর হাউলিটুয়ে হোক, মুখ এইবুড়ে কোনা লাগে, সেইবুর সব তহতরে হব। ইয়াস তহতরে।
1: উদয়দা
0: ও মাধবীলতা, অসময়ত যে
1: হঠাৎ মন গল আপুনি ছবি অঁকার প্রগ্রেস কিমান হয়েছে এবার সচক্ষুরে চাই যাওয়ার।
0: আজি রাতিপুৱাৰে পৰা মোৰ ৰং আৰু কেনভাছৰ লগত আসলে কোনো সম্পৰ্কৰ কথা নাই।
1: কিয়?
0: ঘৰলৈ গৈছিলো, মোৰ ডাঙৰজনী বাইদেউ অনিমা আহিছে।
1: আপোনাৰ দেউতাক হস্পিটেলত আছে কাৰণে চাবলৈ আহিছে নহয়?
0: সেয়া উপলক্ষ্যহে মাথো, আসল উদ্দেশ্যটো তাইৰ সম্পূৰ্ণ বেলেগ।
1: মানে?
0: কৈছো, তাই ভালদৰেই জানে যে দেউতা আর বেশিদিন না থাকে, গতি আমার গোটেই ঘর মাটি সম্পত্তিখিনি কেনেকৈ নিজর করে লব পারে তার একটা আখাড়া চলাব। আজি মনে মনে তাই পুরনি আলমারিটোর ড্রায়ার কেটা মূল্যবান আ অলংকার বিচারি তন্ন তন্ন হয়ে পরীক্ষা করেছিল। ইতিমধ্যে তাই ইটো কোঠার পর মই দেখি নথকা বলে ভাবি মার গলপাতাডাল উলিয়াই লই মনে মনে নিজের ব্যাগটুত ভরাই ললে। মোর আর সেব চাই থাকবলে মন নগল। আই ওয়াজ নট হ্যাপি এট অল। কথা নাই তাই সকলো লোক, ইয়েস তাই সকলো লোক, মোর তাত কোনো ধরনের আপত্তি নাই, কিন্তু এটা কথা ভাবি মোর মনটো ভারাক্রান্ত হয়ে পড়েছে যে দুদিনিয়া জীবনত মানুষের ইমান আগ্রহ কিয়, সম্পত্তির বাবে ইমান মোহ কিয়।
1: আপনি আপনার বাইদেউক কিবা বেয়াকৈ কলে নেকি?
0: কোনো কথাই তাইক মই বেয়াকৈ কোৱাৰ ইচ্ছা নাছিল, কিন্তু মোক বাধ্য কৰোৱা হৈছিল।
2: উদয়, তই নাজাননে তহঁতৰ দেউতাৰ কথা কব পৰা অৱস্থাত নাছিল। অনিমাই তোক দুৱাৰ মুখৰ পৰা চাই গৈছে, তোৰ ওচৰলৈ আহিবলৈ ময়ে হাক দিলো। কিয় হাক দিলো জাননে?
0: কিয়?
2: কি বুলি কম?
0: খুলি গচোন, কথাটো খুলি গ।
2: তই হেনো হরেণ নামৰ মদাহীটোৰ লগত শুই আছিলি। হরেণ হত কোন আছিল জাননে? এসময়ত সিহঁত আমাৰ লগুৱা আছিল, আমাৰ কাপোৰ ধুই দিয়া লগুৱা, আমাৰ ঘোঁৰাক ঘাঁহ কাটি দিয়া লগুৱা।
0: মা চুপ থাকিবিনে, অলপ চুপ কৰ। মই সৰু ডাঙৰ সকলোকে চিনি পাওঁ, আৰু তাইক তাইক মই ভালদরে চিনি পাও। তাই গেরিয়েক আগতে গড়কাপ্তানি বিভাগের ইঞ্জিনিয়ার আছিল যদিও পয়সা পাতি খোৱা নাছিল। তাইক বিয়া করার পিছত সি ঠিকাদারবুর গোলাম হয়ে গেল, একেবারে গোলাম। আজি তাই এই মুহূর্তত আমার ঘরত কিয় বাঁহ লৈছে মই ভালদরে জানো। মই মরিলে তাই ভাল পায়, মই মরিলে
2: লাঠিডাল কিয় হাতত লৈছ? কিয় হাতত লৈছ?
0: তাইক মারিবলৈ নহয়, কারণ তাই তো মোর বাইদেউ, মরমর বাইদেউ। এইডাল শ্রেণীর শিক্ষকে ছাত্রক বুঝাবলৈ লওয়া এডাল পয়েন্টার হিসাবেহে মই হাতত লৈছো, কারণ তাইর নিচিনা বুড়ক বুঝাবলৈ এডাল পয়েন্টার থকাটো বড় দরকার। ইয়ার অর্থ যদি তাই বুঝে তেতিয়াহলে মই বুঝিম। ঘোর স্বার্থপর হলেও মোর বাইদেউর বিবেক বোলা বস্তুটো আছে, যেটো ভগবানে মানুষের বাদে আন কোনো জীব জন্তুকে দিয়া নাই।
2: এইদরে কই তই তোর ডাঙর বাইরক অপমান করা হওয়া নাই নে?
0: মা, তোর এই প্রশ্নটোর উত্তর দিব লাগবে বলে মই নাভাবো। শুন, তাই মই অকা ছবিবোৰ বিচাৰিছিল নহয়, নে এইবোৰ সব লৈ যা।

ফ্রেজাইল ইগোত দেইপুরি থাকিও মরুভূমির মরুয়া ফুল জহর মহর তুমি পূর্ণ পাত্র, নিজর বাদে তুমি কাকু ধরি রাখিব নোৱাৰা। আড়ম্বর পূর্ণ উচ্চতাত রই তুমি আনর হাতত তুলি দিয়া ভ্রান্তির কাঁচ, প্রস্তর প্রস্তাব। নিজর বাদে তুমি কাকু ধরি রাখিব নোৱাৰা, মন মতলব নিদান, উদরম্ভরি সদাগর। ফাগুন এজনী বাগ্মী তিরুতা, ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে, দিলতারে বনবীথি কোকিলের কলগীতি ভরি দিল বকুলের গন্ধে, রবীন্দ্রনাথ ঠাকুর। ফাগুন এক। বসন্ত হেটুলুকার বুকুর রঙাত গজে ফাগুন, ফাগুনের রং ভালপোয়া। হলাহল পান করি পৃথিবী রক্ষা করা শিবর সাহস প্রার্থনার গুঞ্জনত থাকে ফাগুন, ফাগুন এটি পুরা কথা। গুমরাগ ঐনিতম আপং পুরাঙেরে মেটমরা লৃগাঙর ফুলবাড়িত ফুলে ফাগুন, ফাগুন এটি লোক উৎসব। ফাগুন দুই। পুঁজিবাদী পৃথিবীত নারীবাদর তৃতীয় ঢৌতাহে ফাগুন, ফাগুনক গাঁথি থলে সমতার দিবসত, ফাগুন এজনী বাগ্মী তিরুতা। ফাগুন এটা প্রেমর তন্ত্র, মার্গেটর দ্য লাভার্স টু। ফাগুনর বিষাদ যুগত মদার এটি সিজনেল থেরাপি, গুরুতো নেলাগে গোসাইতো নেলাগে থাক তলে ভরি সরি। ফাগুন দ্য অপটিমিজিম। ফাগুন এখন উত্তর আধুনিক দাপুন, ফাগুন কলহত শিলগুটি ভরায় পানি খোয়া কাউরিজনী। বুকুত নই কাঞ্চনমতি। কমলনগর আইদেউর বুকুত অনন্তকালর বাবে বই আছে কাঞ্চনমতি, রিহার আচলত পালি পাচি কোনে তুলিছিল অত সন্মোহন। খেলমাটির মহযুজত বকুলপুরত কমলনগরত মই যে তোমার ভনী হও, নহলে কোনো গৌরীক তোমার ওসরলৈ আহিবলৈ নিদিলোহেতেন। তাইও আছে বুকু ফালি দেখুৱাব বিচরা এসাগর হাসনিয়া মরম, তাইও আছে পরম প্রিয়র বাবে থাপি থুপি রখা জুরনি ঠাই, অপ্রকাশ্য নে ভাবনার পোতা পুখুরী। চন্দন ককাইদেউ, চন্দন ককাইদেউ, সেয়া সেয়া কাঞ্চনমতির বুকু কপাই এভার হাহাকার উজায় আহিছে, সেয়া তো চম্পা আইদেউ সবারে মরমর। চম্পা কোন? এটি হাহাকারর নাম, নুবুজা এটি কমলিনী হাথর। চম্পা তো হাকুতি নহয়, কারবার বুকুত ফুলা ভালপোয়ার রঙা ফুল উন্মূলনের বাবে হাকুলি বিকুলি করিব। চম্পা তো নহয় আকাশ সাগরর নীলা, ইমান উদার ইমান বিশাল। চম্পা একুকি সুয়াগর রাধাচূড়া, ফরকাল এখনি আকাশ, সরু চাকির পোহরতো জলমল এটি গরজ এসমকা জেউতি। শত্রুর বানত জরৌরুয়া এটি পুরাতন মালকুহ, পাঠকর মঙ্গলত মঙ্গহাল নিজাপি নিরবধি কাঞ্চনমতি চম্পা ফুলকুঁৱৰী। ঋণিনিনী অনুরণিত রূপালী গীত সোণৰ ধৰাত সোণৰ মানুহ প্ৰাণ আশা ভৰা। এটা এন্থ্ৰোপচিন পদ্য। এন্থ্ৰোপচিন পৃথিৱীৰ সাধুটো ক্ৰমশঃ বাঢ়ি আহি ভূ সুক্তম গিলি পেলায়। আমি আদৰি লওঁ দ্য পোষ্ট হিউমেন কণ্ডিশ্যন। ৰুচুৰ সপোনত উচপ খাই উঠো, চৰাই চুবুৰি ভাঙি ৰং চং কৰোঁ, চকুর চকরতে আমি হেরুয়াও নদী পাহাড় অরণ্য। আধা খের নিয়র নাপায় সরতে বিং বিঙায়, পলিমাটিত ময়মত চলে। নন এসি নেরেটিভ এতিয়া পুরাতন, প্লাস্টিকর হাতমুঠিরে সকল জরদ গব। হর্ন হরডম ডিজিটাল নেটিভর পুয়ার এলার্ম ধোঁয়ার সতে ম মায়া। ঐশী লগ্ন আহিব, ক্রিসেন্থিমাম ফুলিব বসুই ধৈব কুটুম্বকম। খোজত ধানপুরা সরে, খোজা বড়া

নিরাগমন হাঙিভার শেষ নিশার বাট কেরা লাগি জলাতক জীবন খোজ হব পারে খোদার গজব ঈশ্বরের সাউপাত অথবা হব পারে এটা সরল মিনতি প্রতিটি খোজ খবরের নাম আমেরিকা নহবও পারে খোজ ধরিলে গন্তব্যর গল্প খরখান বর্তমান ত্রিবর্গ খোজ সময় শিশু শরণার্থী খোজে প্রতি উপাখ্যান খোজ পাহরি খোজ নলবা লাগিলে খোজত ধান পুরা সরক খোজর অনেক কথা যি কথা শুনি ঔ কুঁয়রী বাজলৈ উলাই ভাল মুখর মাত খোজত তলা তাঁতশালর চকুলো ঘোলা মন মরিশালি সূতা যে তপস্যাত নাহে ধনতহে বাড়ে পাতমাদৈর পাঁজি মজি সপোন সরু ঘরত বহি মনের মাত পালো সুখ দুঃখ

0: হৃদয়তন্ত্রীত সুরতোলা কবি গীতিকার নুরুল হকে অনুভব করে গীতিকারে মহাকাব্য রচিব বলে গীত রচা নাই, বরং জীবন কাব্যর পম খেদি ফুরুতেই তেও মানুহর দুখত কান্দিছে আর মানুহর সুখত হাঁহিছে। সুরে যেতিয়া তেওঁর প্রাণ অধিকার করে বহে চকুর টোপনি দূর হয়ে যায়। অশ্রু নদীত সাঁতুরি সাঁতুরি পার নোপা গীতিকার যেতিয়া মানুহর কাষ পায় তেতিয়াই তেওঁর প্রাণত বাজি উঠে মানুহর প্রতি গভীর প্রেমর সুর। কেতিয়াবা সেই প্রেমে সংগ্রামী জনতাক সামরি লয়, কেতিয়াবা সাধারণ মানুহর হৃদয়ের সন্ধান করে, কেতিয়াবা সেই প্রেম দেশপ্রেমলৈ রূপান্তরিত হয়। তেতিয়া মানুহর বুকুত খোপনি লৈ জিয়াই থকা মানুহর বাবে মাটিয়েই সোণ হয়ে পড়ে। দেশের মাটিত মানবতার করুণ অবস্থায় গীতিকারর প্রাণত বেদনা আর সংকল্প এই দুয়োটারেই সৃষ্টি করে। লরালিকালের পরাই গীতর প্রেমত পড়েছিল নুরুল হকে। তেখেতর শৈশব অতিবাহিত হয়েছিল যোরহাটত।
1: মূল জন্ম হয়েছিল যোরহাটের পরা 16 কিলোমিটার পশ্চিমে মৌবন্ধা গাঁত মোমায়ের ঘরত। কিন্তু মই ডাঙর দীঘল হয়েছিল যোরহাটর নিউভিল রোড, যাক নীলমণি পথ বলে কয়, তার চক বজারের নিচেই কাষর ঘরতে। আর মূল প্রাথমিক শিক্ষা আরম্ভ হয়েছিল যোরহাট আদর্শ মক্তব প্রাইমারি স্কুলত। মক্তব স্কুলত বৃত্তি পরীক্ষা দিয়ে বৃত্তি পায় 1946 সনত যোরহাট সরকারি বালক বিদ্যালয়ত নাম ভর্তি করা হয়। কলেজিয়া শিক্ষা আরম্ভ হয়েছিল যোরহাটর জগন্নাথ বড়ুয়া মহাবিদ্যালয়।
0: লরালিকালতে এটি বিশেষ কথায় তেখেতর মনোযোগ আকর্ষণ করেছিল আর

0: নুরুল হকের ছবিত গীত লিখার উপরও নাটকের বাবেও গীত লিখিছিল আর আকাশবাণীর গীতিকার রূপেও তেখেতে স্বীকৃতি লাভ করেছিল।
1: 1967 চনত মই গীতিকার হিসাবে অনাতরত স্বীকৃতি পাও।
0: আকাশবাণী যোরহাট কেন্দ্র মুক্তি করার সময়ত উদ্বোধনী গীতটিও লিখিছিল নুরুল হকে।
1: 1991 চনত আকাশবাণী যোরহাট কেন্দ্র মুক্তি হওয়ার দিনা 20/5/91 তারিখে সেই গীতটি দি প্রচার করিয়ে আকাশবাণী যোরহাট মুক্তি করা হয়েছিল। গীতটি মই রচনা করেছিল, ইন্দ্রেশ্বর শর্মায় সুরে তাক সজাইছিল। মই তার স্থায়ীটো অলপ কব খুঁজছো। সত্য শিব সুন্দররে শুনাও আকাশবাণী, ধরার বুকত দিমে বুয়াই সরগ মন ডাকিনী।
0: গীতিকার রূপে শ্রোতাসকলের মাজত অতি জনপ্রিয় নুরুল হকর দুটি চিরস্মরণীয় গীত অসমীরে শ্রোতালতে আর মোর দৃষ্টিত তুমি ধরা পড়িলা। এই গীত দুটিত কণ্ঠদান করেছিল

0: মহম্মদ রফি আর সংগীত আছিল জিতু তপনের।
1: 1967 চনের এপ্রিলের 1-2 তারিখে মহম্মদ রফি সাহেব আর তেখেতর দল তো যোরহাটলে আমন্ত্রিত হয়েছিল, আর প্রথম দিনা তেখেতর গীত পরিবেশন হল। এদিনের কারণে আহিছিল কিন্তু ইমান ভাল হল যে দ্বিতীয় দিনেও তেখেতে গাবলগিয়া হল। সেই দ্বিতীয় দিনের বাবে আমি একটা গীত প্রস্তুত করলো, যেটা তপনের সুরত মই লিখিলো।

0: ভাল
1: প্রকৃতিক ভালপোয়া গীতর মাজেরে সম্প্রীতির বার্তা বিলাবলৈ প্রয়াস করা গীতিকার নুরুল হকর প্রতিটি গীতেই শ্রোতা দর্শকর হৃদয়ত চিরদিন সজীব হয়ে থাকিব।